0: তরে খা তার গায়ে খোদাইব তার গা তারে পরওয়ার।
1: হামনে তুমে খো পারি লগায়ো, হামনে তুমে খো